মইনা কোন বিধাতাই সাজিলে তোমার পদুম চকুটি চমক নীলা বিজুলিরে গোলাপ কোমল পাহিতি এই চমকর ভমক লাগি দহি মরে মন্ত্রী মইনা কোন বিধাতাই।

মনা হাত নেমেলো ফুলি চিঙু নিচিঙো মই কলিতি সবাই হাত নেমেলো ফুলি চিঙু নিচিঙো মই কলিতি মোৰ দান পখিল।

सुनी ये दा चिक शिबी चिक सुचे बदा शोला का ठीक है जाने के दो में ना कम ठीक है या मर्द चिकांग ठीक है या वो युद्ध दुबट ठीक है चिकांग ठीक है चिकांग ब्लीचे चिक सुचे बती या ऐसे चिक सुचे बती ये ना क्रू शोला का ठीक ये ना क्रू तो या वो दा था ना चिक शिबी ये ना चिकांग ब्ली या वो ब्लीचे या ซัมทีจิกตาจิกตันดาซีฮิมบูรตันดาลอลาซุงเนยะดาลอกาเปซองยาชันดาลาเนยะดาชามนังชาซีชัดบินาครูมเปจิครีเปซุงโตยาตอร์จูครีเปยะบูดาตันดาชัดบิดุเมนุเมอิจิซีจิมารุยาคลอดังเลบิดุเมดาอิชัดบินาครูดุมชันดาชาเอจิเตอิจิกตันดาซิโลเยงริซุยนะตันดามาชัดบินาครูมยาบูชันดาลา yāngdāk pura ngīnā tā cī lēpī sūyī na cī jī lōkyō mūnū tī lēpī rō sūnī tōndā shiat bīn sūyī na tōndā jī lōkyō mūnū tī ājīk shiat gō sū oyā shiat bī sūyī na ājīk tā yāngdāk pura ngī tōm tā yāngdāk pura sīm rāb tū dāngvī shē tī ngī tā mār shiat būl yī nā tā tō tō cī tī tōndā shiat bī mē jī shā shiat gān jī gī jī gūlōng jī nāmbar dāk pā tī yā yā ājīk tā Nyebanin kurdi, umdin tondaga rangshe meng namdara yu, rangshe pyuche namdara yu, yuen tabjuk umdin tondaga meno ya ya, yangdakba rabdo shedi, nye sem kulong nabardakba ya, mara shiatu ina shedi, iji tondaga ina iji don yangdakba rabdo tena, imuta iji tondaga jina iji be monoro, iji be nabardakba di ya, shiat bisu ina tena nye. Dini, Nabache Nadang Kebam Bumi Lala Shiki Chik Tab Gangi Lungi Chemani Ki Trangda Nyabe Chik Nobu Rimbuchi Nadun Kang Ya Ejik Sangye Nangshi Yara Chebu Puyu Shi Dele Suanam Chi Mangdu Nyeta Idle Bed Yol Si Mangsho Chi Mangdu Trang Mebang in the Kranga Uzimdi Nyemunu Pagdo Mebang in the Samro Nyanga Uzimdi Pia Pine Uzimdi Tabjum Nyanga Dangsi Shad Matiyo Kiedo hunye, bakdo meba kiedo hunye. Yang rabjo sajo kana, chugye namdan dile. De tab sangi si yamar. Yang rabjo sajo kana, chugye namdan dile. Tana, cik shibi, cik su jeba zam, dun dam, dunbi sajo dini, ladang, midang, lama yindu jebi jidengi, chudendu gyurba yina, sushi chugye namdan di, di, Lembadang, Jiwadang, Zimbadang, Changwadang, Lobadang, Gunchubar Jebadang, Tsushindu Yila Jeba, De Ngozarwadang Denbar, Yuba Dajing Mue De, Sajo Dena, Denbam, Lama Dabu Kanyang Rungwa, Neso, Neda De Dabsangi Si, Yagmar Dano, Doju Jubi Da Payun, Ngoto Tabdi Nangdome, Doju Payun, Yang Rajo Sajo Kana, Sajo Kadintiga Yine, Chuegi Namda Dile, Nye Ustade Doju Jubak Chueg, Si da donda ba chi nang nam dang yin da it ba na ga na ga yo di ni me it ba chi nang i jing neng go tha na chi chi xi be yin na da chi gang pli no chi xi ba sho la ga ti chi su jie ba ni me da chi su jie ba sho la ga ti a ji zam ti ji da don dam yin na da rang yi da ka dun ya i ji klo don no yin na da Iji shan tuan bi yin na da shan ma shi mar de iji si le bi su ni tuan da le bi su. Iji niya mek sa cho di ni yin da iya ya mek sa cha ka ji yin na da kritum bu. Sa cho di ni jik da la yin bu, mi yin bu, la dang, mi dang, la ma yin du je ba. Yong su si jik da jik din ki chue bi ne ki din, chue bi din ngoto di shong. Sa cho rang jing ki la bi ya, sa cho ji rang jing sha ce mi ni, kora ya mi ni, cha chue bi bi mi, chue bi din du gyur ba yi na. Udin di shongge du yi na, jilab uzum di nomu ta doshio klogo. Udin yi na, sushi chuge namda di, ta udin di bai panba uzum di re ne ne ta, mi samtong degen suti si chik, chuge namda uzu, doshio bu uzu. Eji ta, di yi namda di, uzum ya namda di yi na, chu doshio bu chue so yi uzu. Lagdo lemba tangi, laga tsuru be long yuk himbur. Eji yi ga bri yuk himbur. Eji ta, nga ga song yuk himbur. Je laga yunjen ya, je ngadang chane ya nyi yuk yimbur. Eji lokbadang nyakboda ngagi klo yuk yimbur. Eji kunchubar jeba nyina, eji donda kangbo, je ngadang se.